0: फिल्म फूल उसी फिल्म का गाना बस प्रोग्राम में पेश की गई आप सभी और सभी सुनने वालों की सेवा में लिम्बुरक की रहने वाली एरेन एरेन ये खास गाना आज के प्रोग्राम में मांग किया जो रेडियो SBS की जरिए पेश की गई आसरो मीठे की ये गाना आपने सुना और काफी पसंद किया रेडियो SBS की जरिए जो पेश की गई है। शुभ दिन पेश किया जा रहा है और रेडियो SBS का प्रोग्राम लिम्बुरक में जरूर और जरूर सुनते ही रहना।
1: Dit is Dick ter Hark met de hoofdpunten van het radionieuws op Radio SBS. Uit cijfers van de Hartstichting blijkt dat veel meer mensen dan verwacht een te hoog cholesterol of een verhoogde bloeddruk hebben. Dat meldt het AD. De oud-stafchef van de Oekraïense president Zelensky, Andriy Yermak, is vrijgelaten na het betalen van een borgtocht van 2,7 miljoen euro. Vorige week werd hij opgepakt vanwege een corruptieschandaal. Er komt een vliegend team van experts dat gemeenten moet helpen om de asielopvang onder controle te krijgen. Dat is een van de uitkomsten van het spoedoverleg gisteravond tussen het kabinet en lokale en provinciale bestuurders. Naar aanleiding van de recente ongeregeldheden bij asielzoekerscentra in Loosdrecht, IJsselstein, Den Bosch en Apeldoorn. Bij een islamitisch centrum in San Diego in de Amerikaanse staat Californië zijn 5 mensen doodgeschoten. Het weer, eerst veel zon, vooral in het noordoosten, maar als dauw raakt het bewolkt en trekt er vanaf het begin van de middag een regengebied over het land. Bij een matige zuidenwind worden 12 tot 17 graden. Tot zover de hoofdpunten van het radionieuws op Radio SBS.
2: Nu de verkeersinformatie op Radio SBS.
3: Dit is Wijnand Zwaan bij de ANWB. De ochtendspits lost nu vrij snel op. Toch staan er nog wel een paar lange files. Op de A2 van Utrecht naar Den Bosch is een ongeluk gebeurd tussen Culemborg en Knopendijl. 7 kilometer stilstaand verkeer met daar een uur extra reistijd. Daar zijn nu bergingswerkzaamheden. 3 rijstroken zijn dicht. Verkeer van Utrecht naar het zuiden kan beter omrijden vanaf knooppunt Everdingen via Gorkum over de A27 en de A15. De andere kant op de A2 van Den Bosch naar Utrecht tussen knooppunt Deil en knooppunt Everdingen een 30 minuten vertraging. Het asfalt is beschadigd, de rechte rijstrook is dicht. Veel vertraging is er nog bij Zwolle door een ongeluk op de A28 van Amersfoort naar Zwolle. Tussen het Harde en Zwolle-Zuid nu 10 kilometer met 3 kwartier extra reistijd. Daar zijn nu opruimwerkzaamheden, 2 rijstroken zijn dicht. Door de problemen op de A28 loopt het verkeer ook vast op de A50 vanuit Apeldoorn. Daar staat file tussen Heerde en knooppunt Hattemerbroek 8 kilometer. De extra reistijd is 3 kwartier. En de N2, de randweg Eindhoven, richting Den Bosch is nog dicht bij Veldhoven-Zuid. Dat komt door opruimwerkzaamheden na een ongeluk. Het verkeer kan het beste omrijden via de hoofdrijbaan, de A2.
2: Tot zover de verkeersinformatie op Radio SBS.
4: The best Bollywood hits Radio SBS.
0: सुनवालो रेडियो SBS का प्रोग्राम पेश किया जा रहा है। पुरानी फिल्में संगीतों का प्रोग्राम आप सभी सुनवालो की सेवा में पेश किया जा रहा है। हर एक को आज मंगलवार की खास सुबह की प्रोग्राम में पुरानी फिल्में संगीतों का प्रोग्राम में पूरा पूरा मौका दिया जा रहा है एक गीत मांग करने के लिए। हर एक के लिए ये मौका है। चले मांगी हुई गाना की ओर हम आपको ले चलते हैं रोटरडम शहर से ग्लेन ने तार किया है। प्रोग्राम भी इस वक्त सुनते हैं और खबर किया है कि काफी देर से बस ये प्रोग्राम रेडियो SBS का बस सुनते हैं। शुभ दिन भी पेश किया जा रहा है और ग्लेन एक खास गाना मांग किया है मोहम्मद रफी की आवाज में। आओ प्यार करे फिल्म का नाम उसी फिल्म का गाना बस प्रोग्राम में पेश किया जा रहा है। रोटरडम शहर का रहने वाला ग्लेन का मांगी हुई गाना।

0: Donald Rafiki, Avan Smith, गाना बस भी इश्क के प्यार किए जा फिल्म का गीत अभी आपने सुना। और ये खूबसूरत गाना आज की प्रोग्राम में आमस्टरडम शहर का रहने वाला मिका सुखो जी ने मांग किया आप सभी और सभी सुनने वालों के लिए। भाई मिका सुखो, आपके तार के लिए लाख लाख धन्यवाद। काफी खूबसूरत गाना आपने मांग किया आज की प्रोग्राम में जो पेश की गई है। शुभ दिन पेश किया जा रहा है और रेडियो SBS का प्रोग्राम जरूर और जरूर सुनते ही रहना। Het is inmiddels 2 minuten over 10:30 studio tijd हो चुका है और रेडियो SBS का प्रोग्राम आप सुन रहे हैं।
1: Dit is Dick ter Hark met de hoofdpunten van het radionieuws op Radio SBS. Amerikaanse autoriteiten melden dat de arts die besmet is met het Ebola-virus in Duitsland wordt behandeld. De Amerikaanse arts werkt in de Democratische Republiek Congo. Volgens de laatste cijfers zijn in Congo al minstens 118 mensen overleden. Het land heeft 3 nieuwe speciale behandelcentra voor Ebola-patiënten geopend. Het sekswerk meldt een adviespunt. SMAP meldt dat het slecht is gesteld met de arbeidsomstandigheden van sekswerkers. Uit cijfers van de Hartstichting blijkt dat veel meer mensen dan verwacht een te hoog cholesterol of een verhoogde bloeddruk hebben. Dat meldt het AD. De oud-stafchef van de Oekraïnse president Zelensky, Andriy Yermak, is vrijgelaten na het betalen van een borgtocht van 2,7 miljoen euro. Vorige week werd hij opgepakt vanwege een corruptieschandaal. Het weer, eerst veel zon, vooral in het noordoosten, maar als dauw raakt het bewolkt en trekt er vanaf het begin van de middag een regengebied over het land. Bij een matige zuidenwind wordt het 12 tot 17 graden. Tot zover de hoofdpunten van het radionieuws op Radio SBS.
2: Nu de verkeersinformatie op Radio SBS.
3: Dit is Wijnand Zwaan bij de ANWB. Op de A2 van Den Bosch naar Utrecht staat file tussen de afrit Geldermalsen en knooppunt Everdingen 8 kilometer met een kwartier vertraging. A2 van Utrecht naar Den Bosch tussen Culemborg en knooppunt Deil 6 kilometer met daar een half uur op onthoud. Dat komt door een spoedreparatie na een ongeluk. 2 rijstroken zijn dicht. Omrijden kan via Gorkum over de A27 en de A15. Dan de A16 van Breda naar Rotterdam tussen Ridderkerk en knooppunt Terbrechtseplein 4 kilometer met 3 kwartier vertraging. Door een ongeluk zijn 2 rijstroken dicht. Omrijden kan via Rotterdam-Zuid over de A15 en de A4. A28 Amersfoort richting Zwolle tussen het Harde en Zwolle-Zuid 8 kilometer met daar een half uur vertraging. Daar zijn opruimwerkzaamheden na een ongeluk. 2 rijstroken zijn dicht. Door die file loopt het verkeer ook vast op de A50 vanuit Apeldoorn. Tussen Heerde en knooppunt Hattermerbroek nu 7 kilometer. De extra reistijd is een half uur.
2: Tot zover de verkeersinformatie op Radio SBS. Thuis, op het werk of onderweg de beste muziek hoor je hier op jouw Radio SBS.
0: Sunwalo aapko khabar kiya ja raha hai ki aane wale rabivar zondag 24 mei, Jubin Nautiyal ka live concert pesh hone wale hai. Agar aapne ticket nahi kharida hai to aapko hum khabar karna chahenge. Online apna ticket aap jaakar khareediye. Website hota hai i-tickets.com. i-tickets.com website par aap jaakar Jubin Nautiyal ka live कॉन्सर्ट जो होने वाले हैं उसी कॉन्सर्ट का टिकट आप खरीदिए। पुरानी फिल्मी संगीतों का प्रोग्राम पेश किया जा रहा है। अब की बार गाना जो प्रोग्राम में पेश होगा लता जी की आवाज में, उत्तराखंड शहर की रहने वाली श्रीमती मखदा नुंडा भी तार किया है। प्रोग्राम को सुनते हैं और लता जी की आवाज में गाना सुनना चाहते हैं आज की प्रोग्राम में, तो चले मिलकर ये गाना को सुनते हैं। फिल्म का नाम संजोग, लता मंगेशकर की आवाज में गाना बस प्रोग्राम में पेश किया जा रहा है। उत्तराखंड शहर की रहने वाली श्रीमती मखदा नुंडा लता जी की आवाज में गाना बस सुनना चाहते हैं।

मेरे समाया, आज मुझे मिल गया है, यही है, यही है, यही है मेरा प्यार. Dit prachtig liedje is gezongen door Shailendra Singh en Sulakshana Pandit en kwam uit de film Chalte Chalte. Gezongen door Jibin Nautiyal en Preetam komt het volgende liedje via Radio SBS in het programma Geeton ke Leher. Uit de film Tadap komt Tu Mera Ho Gaya Hai.